0: তারি প্রেয় আনসেদি
1: সো গঙ্গার গ্যালারি তো তো বনেবর আছো
0: তরমি মার্বলর ফ্রিবা সাইন বোর্ড হোর্ডিং বোর্ড লাইট বোর্ড জম্মাই বনিমরো ফটো প্রিন্ট টি শার্ট প্রিন্ট স্টিকার কটিম লমরো ছাল আসি ব্যাজ যে মায়া চিলো বনিমরো
1: পাইলে ভনেকো মইলে সবাই বুঝো কাঞ্ছা গঙ্গা আর্টমা কে কে পাইছ ভনের একপটক পাইলে সবাই ভন্দিও তা নেপালী ভাষামাই
0: বেশিসার নগরপালিকা সাথ পুরানো ব্যাংক চোকমা রয়েকো গঙ্গা আর্ট গ্যালারি ফ্লেক্স প্রিন্টমা মার্বল আর্ট ফ্লেক্স প্রিন্ট সাইনবোর্ড হোর্ডিং বোর্ড লাইট বোর্ড ব্যানার ফটো প্রিন্ট স্টিকার কটিং কপ প্রিন্ট ব্যাচ প্রিন্ট টি শার্ট প্রিন্ট গরিনুকা সাথাই মায়াকো চিলো প্রমাণপত্র মেডল র ট্রফি পনি বনাইন্ছ সাথে হামি কহা ললিত কলামা অধ্যয়ন গরেকা দক্ষ ব্যক্তিবাট ভিত্তি লেখন আকর্ষক পেন্টিং বনাইনুকা সাথে বিক্রি বিতরণ গরিন্ছ
2: পবিত্রা গঙ্গা আর্ট গ্যালারি এন্ড ফ্লেক্স প্রিন্ট বেশি শহর নগরপালিকা সাথ পুরানো ব্যাংক চোক লমছুং প্রোপ্রাইটার বিনিতা দেবকোটা র গঙ্গা হিমালি ঘিমিরে সম্পর্ক ফোন নম্বর 066531387 মোবাইল নম্বর 9842646648 র 9463018383
3: शांति र विकास का लागि हाम्रो आवाज
4: स्टुडियो फार फार अवे
3: रेडियो नेपाली चौतारी
5: रेडियो चौतारी
3: रेडियो चौतारी 91.4 मेगाहर्ज